0: গুড মর্নিং, গুড মর্নিং, গুড মর্নিং, গুড মর্নিং।
1: বেটা,
2: ইয়েস পাপা,
1: বরখোরদার,
0: ইয়েস ড্যাডি,
1: আপনি ভাষা মে বলো।
0: আরে হ্যাঁ হ্যাঁ, আই এম সরি।
3: নমস্তে নমস্তে ও পিতাজি,
4: নমস্তে,
3: জয় হিন্দ ও পিতাজি,
4: জয় হিন্দ।
3: নমস্তে নমস্তে হ্যায় সবকো,
5: নমস্তে
3: নমস্তে
0: নমস্তে নমস্তে নমস্তে।